শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপন মানে শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। বন্দনার এথর কণ্ঠশিল্পী বাদল আচার্য।

0: মহানপুরে একটা কোর্স হয় ওখানে দেশি কোর্স এগ্রিকালচার অফিসে ওনা যদি করা হয় এনখান আয়তো তিনটা রকম লাইসেন্স করা দেবে
1: এনখান যদি মিটেন কোড়া গিদ্র হউ কুড়ি গিদ্র হ যদি চাহাওয়ায় যদি কেমিস্ট্রি কোথায় থাকে না এনখান নোয়া কো লাইসেন্স
0: নিয়া লাইসেন্স করা কথা আই বিজনেস দাঁড়ে চের অসুবিধা
1: হবে অসুবিধা
0: না মিটাম বেস আবো গিদ্র কো লাগি মিটাম বেস সিস্টেম হয়ে কেন মারে চের অসুবিধা হবা 750 টাকা হই না আবো সিড ফার্টিলাইজার লাগি পেস্টিসাইড যদি লাইসেন্স মিনি দিয়া 1500 টাকা ট্রেজারি চালান করা পরে আপনা
1: আচ্ছা উনি আদো ওনা কো ইদি কাতে চের লেখা লাভ হই জামা
0: লাভ তো অনেল বিন বিন যাহা কিরিং তেবি নগুয়া ওনা কো নবিন বিস্তি তেবি নকরিনা লাভ হড় কো গিয়া অসুবিধা মা
1: সার হ
0: সার হ এমোয়া কো আর পেস্টিসাইড হ আর মঞ্জি হ যেতে লেখান ভ্যারাইটি কো মঞ্জি হ কিরিং
1: নয় নিত মান হা নয় হুড়ু কো আদম আদম জায়গা কর কো তোলাই লাগি হ
0: হ
1: এনখান ওনা কো লাগি তো আপে চেল কাপে ব্যবস্থা হাকা
0: ওনা লাগি তো আলেলে ব্যবস্থা হাকা নিত ল্যাম্পস রে ল্যাম্প সিস্টেম লে আলেলে কথাবার্তা হাকনা উনকো আলে সালা কো হিজুয়া মিটিং হইবা কোঅর্ডিনেশন কমিটি মিটিং তারপরে উনকো মিটিং পরে আলে এরিয়ারে নয় নয় ভ্যারাইটি নিনে কুইন্টাল দরকার আলেলে ইন্ডিয়ান কমা কো উনকো ক্রিনিয়া কো গভর্নমেন্ট কোন হিজুয়া হিজু পরে ওনে ল্যাম্পস কোন কো দি দাড়ে গভর্নমেন্ট কোন আর প্রাইভেট যদি হাইব্রিড পে চাসা এনখান তো প্রাইভেট কোন পে দি দাড়ে
1: হাইব্রিড
0: হাইব্রিড হাইব্রিড তো না তো প্রাইভেট রিটেলার
1: এনখান ওকা হুড়ু দবে স্যার
0: প্রাইভেট বিন যদি আক্রিন প্রপোজ রে
1: হয়
0: যদি ল্যাম্পস রে বিন আক্রিন হয় মন্ডি প্রপোজ রে এনখান তো হাইব্রিড ঠিক আ যদি বিন বিন জম বিন যাহা আ এনখান ল্যাম্পস কোন আগুই বিন যাহা আবো জম দাঁড়ে আবো কিন্তু যাহা হাইব্রিড ওনা ওনা তো বাই জম গানো বাই
1: জম
0: ওনা তো আক্রিন প্রপোজ রে
1: এনখান আক্রিন কাতে না তো সেই কো জম গিয়া
0: জম গিয়া তো যেহেতু ওনা প্রোডাকশন অধিক কানা
1: হয় হয়
0: তো ওনা দিয়া তো
1: ওনা
0: বিজনেস প্রপোজ রে কো ইয়ে গনো নোহা কো করা গিয়া ল্যাম্পস দানো কো করা লেন্স দাম তো জম দো ঠিক গান ওনা তো 22 বিলা কথা হলো ওনা
1: আদো ওকা ঝোক কতে নো আদো পে এমা কো কানা না মানে ইতা জাং কো
0: তো আলে স্টার্ট ফেব্রুয়ারি মে 15 খন দো আলে ওনা তো স্টার্ট হ কোনা মে 15 খন মানে রিটেলার হইন আর লেন্স হইন যত ঠিক কোন বিন বিন জান মানে ডিপার্টমেন্ট আলে কত লেট নিও গো
1: আচ্ছা
0: আলে কত জুন মাস জুন 15 কত আলে আইজু
1: আদ জুন তেখান মা হান্তে লেট হ গিয়াছে
0: হ্যাঁ আলে যাহা লে বাছাও কোয়া যাহা যাহা কো করা উনকু লাগিন আলে তলে আগুইয়া
1: এনখান যাহা কো পে বাছাও কোয়া আপে এনখান উনকু দো আপে নিজে ফিল্ড পে চালা
0: ফিল্ড তে চালা তে আলে
1: মানে তোড়া এন খজা পে ওনা ফিল্ড দো পে ভিজিটা
0: ভিজিটা
1: মানে অমর ধরি
0: অমর ধরি উনি
1: যেহেতু আলে রিক্স তাহেন কেনা ওনা
0: যেহেতু ওনা গভর্নমেন্ট নিয়ে লাইছে গভর্নমেন্ট ওনা ডেমোস্ট্রেশন ওনা ডেমোস্ট্রেশন প্রপোজ যে উনি ইদি কি লাস্ট এন্ড রে তিনা কুইন্টাল আজা হে দিনা আজা লোকাল ভ্যারাইটি উইথ নোয়া রিসার্চ ভ্যারাইটি
1: এনখান নোয়া হুড়ু আর চেট কোবিন এমা কো কানা
0: তারপরে হুড়ু সময় রে হুড়ু তারপরে আলে হিজু কানা বাদাম হিজু আর হুড়ু সময় রে বাদাম হকর হয়া তারপরে ঠিক নভেম্বর বেলকু তো নভেম্বর ডিসেম্বর বেলকু ডালি জাতীয় ফসল হিজু কানা মুগ বিরি বুট তারপরে আবিনা হিজুক কানা কোড়থ কো হিজুক কানা তারপরে হিজুক কানা মসুরি ডালি অটা সিস্টেম কো হিজুক কানা বিরি সেটা তারপরে যাহা হইনা তেল জাতীয় যাহা লেখা হইনা সরিষ সূর্যমুখী ওনা কো যেটা হিজুক কানা ওনা কো অনকা সিস্টেম
1: আর কাটি নোডেলিং কুলিং হ বিনা নয় যে হুড়ু চাষ জো আদি প্রকার হুড়ু রিন মা বৈরি কো তাহেনা এনখান ওনা বৈরি কো কো লাগাও এনখান মানে বিভিন্ন প্রকার তিজু কো মানে কাণ্ড বিন্ধা কো মেতা কো আছে চেত কো হা কো মেতা কো কানা আবিন গিন হাবিন লই দা উনি মানে চেত কা রহয় পরে আদি প্রকার তাই
0: বাধাই না হালকা আবো হুড়ি নিদ্রা জন্ম পরে কোন মারাং ধরি যাহা লাকা আজা রোগ বাগ হেনা
1: হয়
0: দারে রে হন কা হন
1: কা গে মেনা আদো ওনে ওনা কো যদি হুই না আপে কো যদি কো হো হো আপে মিটেন চেসি হো হো আপে ওনে আপে পে চালা
0: হ্যাঁ আলে যাহা লাকা যাহা রে যদি যাহা ইয়ে হুই না তারা যো রোগ পোক লাগায় না কো যাহা গে লাগায় না আলে কোন হেনা স্টাফ হেনা কো
1: হয়
0: উনকু কো ফোনা কো যদি উনকু বাকো গানে এনখা আলে লে চালা কানা চেক অসুবিধা কানা জেন বা তা সহিত যাহা আলে মেডিসিন লে রেকমেন্ড আকোয়া
1: হয় হয়
0: অনারে হ সাবসিডি গভর্নমেন্ট আমা কো কানে আপে যাহা মেডিসিন পে কিরিনা অনারে 50% পয়সা তো আপে অ্যাকাউন্টে চালা
1: ওনা পয়সা কো তো সঙ্গে সঙ্গে নামা সে তিনা মাস পরে ওকালকা
0: মাস দুই মাস পরে মিটাং ইয়েস চাবাই না পরে যাহা কো কিরিনা সাবসিডি তো ও রান রে পয়সা তারপরে প্রকুরমেন্ট খাতির মা আবো যাহা লেখা ল্যাম্পস হেনা ল্যাম্পস রে মন্ডি ল্যাম্পস রে আপে মা আপে ক্রিং দাঁড়ে না অনন্তা আলে সিস্টেম তো চালু আছে না এগ্রিকালচার ডিপার্টমেন্ট রে
1: এনখান নিতরিন গিদ্রে কো গিদ্রা মেন কেখান যাহাই কো পড়াও কানা যদি সাইন্স ইদি কাতে রে পড়াও কানা আবিন মেন ইদিতে যাহা যদি কেমিস্ট্রি দখো কা উনকু লেখান গিদ্রে কো আবিন চেট বিন মেতা কো
0: যাহাই নিতো প্লাস 2 পরীক্ষা এমা কা

0: যদি এগ্রিকালচার ডিপার্টমেন্টে হেজ সেনাই কেনা হয় এনখান ওইউটি এক্সাম এমায় ওইউটি এক্সাম পরে চার বছর পড়া হয় ওনা পরে চাকরি হিজুয় অথবা ওনা যাহা সার্টিফিকেট জামেনা এগ্রিকালচার পড়া রে সার্টিফিকেট ওনা যদি পড়া কয় এনখান উনিহ নো পেয়ার লাইসেন্স করা দাঁড়ে যদি প্লাস টু পরে জেনারেল সায়েন্স পড়া হয় না এনখান যদি কেমিস্ট্রি রে যদি সাবজেক্ট থাকে না এনখান নুইহ নো পেয়ার লাইসেন্স করা দাঁড়ে কিন্তু নো আলে চাকরি বাহি দাঁড়ে কিন্তু এগ্রিকালচার রে কোর্স হেনা প্লাস টু পরে ওনা যদি করা কত হিজু এনখান ওইউটি রে চাকরি হেনা ওনা হো এডিগান ব্রাঞ্চ না আলে হেনা আলে নিতো দো এগ্রিকালচার ডিপার্টমেন্ট উনকু যাহে কো পড়া কো ওইউটি খন উনকু কো নাম দাঁড়ে হর্টিকালচার ডিপার্টমেন্ট সয়েল কনজারভেশন ডিপার্টমেন্ট রে তারপরে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট রেঞ্জার যাহে হেনা উনকু কো নাম মে ভেটেনারি ডক্টর হন কো নাম মে এডিগান ব্রাঞ্চ হেনা যদি ওইউটি রে পড়া হয় এনখান
1: যা হোক আড়ি নাপাই কথা বিন লই কিয়া ওনা ইদিতে আলে আকাশবাণী বারিপাদা পাস্টা খন আড়ি আড়ি সারহা মা তবে জহার গে
0: জহার
2: গাপাল মারা পে আঞ্জম কিয়া অক্তো জানি আড়ি লেখানা আনাজ কো চাষ বাবদতে ওনা গাপাল মারা রে দো সেলেট কিন তাহে কেনা চাষ বিভাগ রিন পারুকিয়া আসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার বারিয়াল কিসকু গঙ্কে তিকিন সাও মহেন্দ্রনাথ মুর্মু তিকিন নিতো দো বাসন্তী মাঝি আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ আঞ্জম পে।

হিন্দী সমাচার রিলে করে শুনাইল আকাশবাণী দিল্লির আকাশবাণী বারিপদা কার্যক্রম শুনছেন এফএম ব্যান্ডে 102.9 মেগাহার্জ যোগে সময় সকাল 8:15 আরম্ভ করছু কার্যক্রম গীতাঞ্জলি। শ্রোতাবন্ধু, আজ মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর পবিত্র নেত্রোৎসব ও নবযৌবন দর্শন। দীর্ঘ 15 দিন অনসর ঘরে রই আজ প্রভু দর্শন দেবে কোটি কোটি ভক্তজনকু। ভক্তর হৃদয়ে আকুল আবেগ, সে দর্শন করিব তার প্রাণর দেবতাঙ্কু, সেই চকানয়নকু।

শ্রোতা বন্ধু, আগক জারি রহব কার্যক্রম গীতাঞ্জলি। হলে এথর কার্যক্রম শ্রীক্ষেত্র মাধুরী রিলে করে প্রচার করছু আকাশবাণী কটকরু, শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

গীতাঞ্জলি আজ পাই এতিকি শ্রোতা বন্ধু। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে গলা কার্যক্রম সম্পর্ক চিঠি লেখা, ঠিকনা হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা, পিনকোড নম্বর 7577002। আজ এইটি রুচু, নমস্কার।

0: শ্রোতা বন্ধু, এতবার যে কার্যক্রম রিলে করে শুনাইল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা, আরম্ভ করছু আদিবাস সঙ্গীতর কার্যক্রম। পরিবেশন করছেন হাড়ি বন্ধু ফুর্তি এবং সাথী কলাকার মানে। হেলে শুনিপারিবে এই বিজ্ঞাপন পরে পরে।
1: লিমিটেডর বিজুলি উপভোক্তাগণ ধ্যান দিয়ন্তু, আপনার বিজুলি দেয় নিকটস্থ বিজুলি কার্যালয় অথবা অনলাইনে নির্ধারিত অবধি মধ্যে পৈঠ করন্তু এবং নিশ্চিন্ত রুহন্তু। বর্তমান বিজুলি বিল ফোন পে, পেটিএম, গুগল পে, আমাজন পে, এয়ারটেল মনি, আক্সিস পে কিংবা মোবাইল ব্যাঙ্কিং প্রভৃতি ডিজিটাল মাধ্যম দ্বারা পৈঠ করন্তু এবং 3% রিহাতি পাঁন্তু। আবশ্যক সময়সীমা মধ্যে এই দেয় পৈঠ কলে আপন 2% অতিরিক্ত রিহাতি মধ্য পাইপারিবে। আপনার পাই আপনার সহিত সর্বদা TPNODL। প্রিয় টিপি নদন ওড়িশা ডিস্ট্রিবিউশন লিমিটেডর বিজুলি উপভোক্তা গণ ধ্যান দিয়ন্তু। বিজুলি সেবার সুবিধা পাই TPNODL আপনার পাই আনিছন্তি মাই টাটা পাওয়ার মোবাইল অ্যাপ। এহাকু আপন গুগল প্লে স্টোর অথবা আপল স্টোর রু ডাউনলোড করি পারিবে। সেথিরে বিজুলি বিল পৈঠ করি পাঁন্তু 5% পর্যন্ত রিহাতি। বিজুলি ব্যবহার, অভিযোগ দাখল, নিজে মিটর রিডিং, বিল প্রস্তুতি আদি সুবিধা সবু সেথিরে রহিছে। এহা ওড়িয়া এবং ইংরাজিরে মধ্য উপলব্ধ। আপনার পাই আপনার সহিত সর্বদা TPNODL।
2: আদিবাসী সঙ্গীত কার্যক্রমে আজ শুনন্তু সাঁওতাল সম্প্রদায়ের গীত। পরিবেশন করেছেন ভগলা মাঝি এবং তাঙ্কর সাথী কলাকার মানে।

0: আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষর প্রস্তুত করুছু জেলা হালচাল। আজ জেলা হালচালে শুনন্তু পুরী জেলা সম্পর্কে তথ্য দেইছন্তি আম পুরী সম্বাদদাতা সৌমিত্র রঞ্জন হরিচন্দন ও উপস্থাপনার মু সত্যরঞ্জন মহাপাত্র। আউ দিনক পরে মহাপ্রভুঙ্কর শ্রীগুণ্ডিচা যাত্রা বা রথযাত্রা, এহা পূর্বরু স্নানযাত্রা শৃঙ্খলিতভাবে সমাপিত হইতা বেলে অনবসর ঘরে সমস্ত গুপ্তনীতি অনুষ্ঠিত হইসারিছি। দৈতাপতি ও পতি মহাপাত্র সেবক মানে স্বতন্ত্র ভাবে প্রভুঙ্ক সেবা করুথা বেলে জ্বরজনিত পীড়ার লাঘব নেই ফুলুরি তেল, ওষুও লাগি, দশমূল ঔষধ লাগি, খড়ি লাগি, ঘোণা লাগি ভলি গুপ্তনীতি সম্পাদন করিছন্তি। অন্যপক্ষরে এই অনবসর সময়রে ব্রহ্মগিরির অলারনাথ পীঠরে চলিতথর প্রবল ভিড় পরিলক্ষিত হইতিলা। তবে বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রাকে শৃঙ্খলিতভাবে সমাপন নেই ব্যাপক প্রস্তুতি হয়েছে। রথযাত্রা শৃঙ্খলিত করা নেই মুখ্যমন্ত্রী শেষ সমীক্ষা বৈঠক নেওয়া সহ রথযাত্রা পাই সরকার স্বতন্ত্র পাণ্ঠি যোগাই দেইতিবা কইছন্তি।
1: রথযাত্রা পাই আমার সমস্ত প্রস্তুতি সমাপ্ত হয়ে যাইছি। তার কিভাবে ভাবে উপযুক্ত সুরক্ষা করা যাই পারিব, ভিড়কু কেমতি ভাবে পরিচালনা করা যাই পারিব এবং স্বাস্থ্য সহিত এ পরিমহল যানবাহন এ সবু বিষয়ে আলোচনা করা যাইছি। সমস্ত অনুরোধ করবি সমস্তে কেমতি সহযোগ করবে এবং সম্পূর্ণ ভাবে ভালরে ভালরে সম্পন্ন করাইবে। আপনি মু গোটিয়ে কথা আজ কইছি, আমি সমস্তে পরস্পরর যাহা দায়িত্ব অছি যাহার আমি সমস্তে নিজের দায়িত্ব ঠিক ভাবে সম্পন্ন করা সহিত গোটিয়ে বিভাগ সহ আর গোটিয়ে বিভাগ মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা। যদি সমন্বয় প্রতিষ্ঠা করা যাই পারিব তাহলে হেবাকু থিবা যো ঘোষ যাত্রা তাহা সুচারু রূপে সুরক্ষার সহিত মধ্যে সম্পন্ন করা যাই পারিব।
0: গত অক্ষয় তৃতীয়া ঠারু তিনি রথ নির্মাণ কার্যর শুভারম্ভ হইতিলা। বনজাগ পদ্ধতিরে পূজাপাঠ হোমযজ্ঞ পরে তিনি রথর নির্মাণ নেই বিশ্বকর্মা মহারণা ও অন্যান্য সেবকঙ্কু নিয়োজিত করা যাইতিলা। জগন্নাথ মহাপ্রভুঙ্কর নন্দীঘোষ, বড়ভাই বলভদ্রঙ্কর তালধ্বজ ও মা সুভদ্রাঙ্কর দর্পদলন রথ নির্মাণ এবে শেষ হইছি। রথ খড়ে মহারণা, ভোই, কমার, করতি, রূপকার, চিত্রকার ও দর্জি সেবকমানঙ্ক দ্বারা নির্মাণ হইছি ভব্য দিব্য রথত্রয়। এ সম্পর্কে নন্দীঘোষ রথর মুখ্য মহারণা বিজয় মহাপাত্র কইছন্তি,
2: স্নান পুণ্যা পূর্বরু আমরা যথেষ্ট দিন পূর্বরু চারিনাকা চক অক দণ্ডা সব সেট করা যাইকি চারিনাকা উঠিগলা। বর্তমান আমার সম্পূর্ণ রথ নির্মাণ হয়ে কলস লাগিকি ওল্টা সোয়া লাগি যাই লাগিগাল পরে বর্তমান আর যা কামর কাম আছে বাড় গুড়ি কাম আছে বাড় গুড়ি লাগিযোগ। তাপরে সমস্ত আমার প্রভুঙ্কর আজ্ঞামাড় অপেক্ষা নেত্রোৎসব দিন, নেত্রোৎসব দিন আজ্ঞামাল আসলা পরে প্রভুঙ্কর তিনোটি যাক রথ যাইকি সিংহদ্বারে লাগবে। তারপর দিন প্রভুঙ্কর যাত্রা আরম্ভ হব। এইভাবে ভাবে প্রত্যেক বর্ষ কাম চালুছি।
0: রথযাত্রা পাই ওড়িশা পুলিশ পক্ষরু ব্যাপক প্রস্তুতি হইতা বেলে প্রায় 13,000 অধিক পুলিশ কর্মী ডিউটিতে নিয়োজিত হইছন্তি। মহাপ্রভুঙ্ক কার্যরে সেবা মনোবৃত্তি নেই ভক্ত ও শ্রদ্ধালুঙ্ক পাই কাম করিবাকু পুলিশ ডিজি নির্দেশ দেইছন্তি। রথযাত্রারে সিএপিএফ, আরপিএফ, বিএসএফ কু মিশাই 15টি কেন্দ্রীয় ফোর্স এথর নিয়োজিত রইছন্তি। সেহিপরি এনএসজি কমান্ডর গোটিয়ে উইং মধ্যে কার্য করুছি। ট্রাফিক সুরক্ষা ভিড় নিয়ন্ত্রণ উপরে ফোকস রইথিয়া বেলে মেরাইন পুলিশ সহ মিশি কোস্টগার্ড ও ইন্ডিয়ান নেভি তট সুরক্ষা দায়িত্বরে রইছন্তি। রেলবাইর আরপিএফ, জিআরপি সহ মধ্যে সমন্বয় রক্ষি কাম করিবে বলি পুলিশ ডিজি কইছন্তি।
3: রথযাত্রা 2026 পাই ওড়িশা পুলিশরা সবু তৈয়ারি শেষ প্রয়ারে অছি। এথর প্রায় 13,000 পাখাপাখি পুলিশ অধিকারী ও কর্মচারী এবং হোমগার্ড পুরী রথযাত্রার বন্দোবস্ত পাই মোতায়েন হউছন্তি। এথর রথযাত্রা পাই প্রস্তুতি আমার জানুয়ারি মাসরে আরম্ভ হইতিলা ওর বহুত বিস্তৃত তৈয়ারি সেতি পাই করা যাইছি। সিকিউরিটি দৃষ্টিরু, সুরক্ষা দৃষ্টিরু সবু পদক্ষেপ নেওয়া যাইছি। রেলওয়ে তরফরু ভারী সংখ্যারে স্পেশাল ট্রেনর আয়োজন করা যাইছি। সেতিপাই গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, আরপিএফ, রেলওয়ে বিভাগের অধিকারী মান সঙ্গে বিস্তৃত তৈরি আমার প্রস্তুত করা যাইছি। আমি আশা করুছু জনসাধারণর সহযোগে ও মহাপ্রভুর আশীর্বাদে রথযাত্রা 2026 ভালরে পালিত হব।
0: জেলা হালচাল আজ পাই এতিকি, আসন্তাকালি জেলা হালচাল শুনিবে রায়গড়া জেলা সম্পর্কে।

নমস্কার শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রকৃতি ও পরিবেশ কার্যক্রম। শ্রোতা বন্ধু, ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্যর তুলনা নাহি। অরণ্য প্রকৃতির এক বিশেষ অবদান। ওড়িশার ভূভাগর সমুদায় 45 ভাগ অরণ্য আচ্ছাদিত হয়েছিল। হেলে দুঃখর বিষয়, জঙ্গল ধ্বংস যোগ এহা মাত্র 22 ভাগরে পৌঁছিছি। দেশর প্রগতি এবং প্রাকৃতিক সৌন্দর্য এহা দ্বারা বহু পরিমাণে বাধাপ্রাপ্ত হেউছি। শ্রোতা বন্ধু, সর্ব সৌন্দর্যের অভিভূতা এই প্রকৃতি রূপা ধরণী, তার বক্ষ উপরে বিরাজমান কেতে কেতে গিরি শৈল, কেতে কেতে কলকল নাদিনী নির্ঝরিণী মান, তাঙ্কর সুমধুর স্বর হৃদয়ের এক মৃদু আলোড়ন সৃষ্টি করিথায়। মানবীয় অনুভূতির বিবিধ দিকরু যেপরিকি সাংস্কৃতিক, আধ্যাত্মিক, ভৌগোলিক এবং পরিবেশীয় দৃষ্টিকোণরু পাহাড় ও পর্বত গভীর মহত্বর অধিকারী। কেবল মনোরম সৌন্দর্যর গন্তাঘর রূপে নুহে, জলবায়ুর নির্দিষ্ট ঢাঞ্চা গঠন এবং উদ্ভিদ ও বন্যজন্তুঙ্কর উপস্থিতিকু প্রভাবিত করুথিবা প্রাকৃতিক কারক রূপে সেমানে বহুবিধ কার্য সম্পাদন করন্তি। সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিরু পর্বতগুড়িক বহু ভারতীয় পরম্পরার পূজিত হুয়ন্তি। সেমানে প্রায়ত শক্তি, পবিত্রতা এবং স্থিরতার প্রতীক তথা ঈশ্বরঙ্কর পূজাস্থলী রূপে বিবেচিত হুয়ন্তি। শ্রোতা বন্ধু, জঙ্গল ধ্বংস দ্বারা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যমান হেউছি। পরিবেশ প্রদূষণ রোখিবারে অরণ্যর ভূমিকা ভারি গুরুত্বপূর্ণ। এহা বিষাক্ত অঙ্গারকাম্ল গ্রহণ করে লোকমানঙ্ক পাইঁ মুক্ত অম্লজান বায়ু ছাড়ি থাকে। মৃত্তিকা ক্ষয় রোকিবা এবং যথা সময়রে বর্ষা করাইবারে অরণ্যর অবদান বহুত বেশি। সেথিপাইঁ বর্তমান বর্ষা ঠিক সময়রে বা ঠিক পরিমাণরে মধ্য হেউনি। আউ বর্ষা মধ্য কেবল লঘুচাপ জনিত, মৌসুমি বর্ষা মধ্য কমি যাউছি। সেথিপাইঁ তো জঙ্গলর অবক্ষয়কু নেই পরিবেশবিদ মানে উদ্বেগ প্রকাশ করলেনি। অরণ্য মানুষকু তার অত্যাবশ্যক সামগ্রী যোগাই দেইথায়। সারা দেশ তথা আম ওড়িশা রাজ্য পাই মধ্য অর্থনৈতিক ক্ষেত্রে অরণ্য সম্পদ এক আশীর্বাদ পরি। তেণু জঙ্গল সম্পদকু ধ্বংস নকরি তার রক্ষণাবেক্ষণ কলে নিশ্চিত ভাবে আম দেশ তথা রাজ্যর অর্থনৈতিক প্রগতি হয়েপারিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, সেথিপাইঁ পরা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম পরি অনেক ধর্মরে ওড়িশার পর্বতগুড়িক দেবস্থলী অবা আধ্যাত্মিক ক্ষেত্র ভাবে পরিগণিত হুঁতি, যাহা ঐশ্বরিক শক্তি এবং জ্ঞানালোক প্রাপ্তির পরিসরকু প্রতিনিধিত্ব করে। প্রকৃতির এই স্মারক সম্মুখে দণ্ডায়মান হলে ব্যক্তি মধ্যে অনেক সময়ের বিশালতা, ভয়, সম্মান, আন্তরিকতা এবং প্রেরণার ভাব সঞ্চারিত হয়েথায়। সম্প্রতি মানব জীবন যেতবে কার্যব্যস্ততার অত্যধিক চাপগ্রস্ত হেউথায়, সেতবে সে প্রকৃতির পর্যটন স্থল মান খোঁজি বুলে। এই প্রকৃতি পর্যটন স্থান মানকরে থিবা পাহাড়, পর্বত ঘেরা বন জঙ্গলের কিছু সময় অতিবাহিত করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা সহিত চাপমুক্ত হবার প্রয়াস সে অনবরত করে চলে। ওড়িশার মুখ্য প্রাকৃতিক সম্পদ হে

শ্রোতা বন্ধু, আমার হিমালয় আখ্যা অর্জন করে তথা অনন্য মহত্বর অধিকারী মহেন্দ্র গিরি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার এক প্রমুখ পর্বত, যা গজপতি জেলার পারলক্ষমুন্ডি সহরর প্রায় 40 কিলোমিটর এবং নিকটতম রেল স্টেশন পলাসা আন্ধ্রপ্রদেশর তাঠার 30 কিলোমিটর দূরে অবস্থিত। তেবে শ্রোতাবন্ধু, এই পর্বতমালা ঐতিহাসিক, আধ্যাত্মিক এবং পরিবেশীয় গুরুত্ব বহনকারী এবং সাংস্কৃতিক ও পরিসংস্থীয় মহত্বর অধিকারী হয়েছিল। উভয় তীর্থযাত্রী এবং প্রকৃতি প্রেমীঙ্কর অন্যান্য গন্তব্যস্থলী রূপে পরিচিত। নিঘঞ্চ জঙ্গলরে পরিপূর্ণ এই দুর্গম পার্বত্যাঞ্চল সমৃদ্ধ জৈব বিবিধতার গন্তাঘর হওয়া সহ রাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শিখর হবার সুখ্যাতি অর্জন করেছে। এহা সমুদ্র পতনঠার 1501 মিটর উচ্চ বিশিষ্ট। দেবগিরি, বড়দেব এবং সিংহরাজ পরি অন্য কেতেক গিরিশৃঙ্গ মধ্যে এই পর্বতমালার অংশ বিশেষ এবং এর পর্বত শিখরর প্রায় 25 কিলোমিটর দূরে অস্পষ্ট ভাবে দৃশ্যমান হুয়ে বঙ্গোপসাগরর নীল জলরাশি। কুহাযায় প্রত্যেক দিনর 24 ঘন্টা মধ্যে এখানে বর্ষকর 6টি ঋতুর বৈশিষ্ট্য অনুভূত হুয়ে। শিখরে উপস্থিত দর্শকর চক্ষু সম্মুখে ভাসমান বাদলর দৃশ্য অত্যন্ত মনোলোভ হয়ে শাল, পিয়াশাল, কেন্দু, অসন, ধৌরা পরি অনেক বড় বড় বৃক্ষ, বিশেষ করে ঔষধীয় বৃক্ষরাজি এবং চিতাবাঘ, হরিণ, সম্বর, কুটুরা, গথিয়া পরি বিভিন্ন প্রাণী এপরিকি পূর্বর বাঘ ও হাতীঙ্কর বাসস্থলী রূপে এই মহেন্দ্রগিরি পর্বতমালা সমস্ত পাখে পরিচিত। এখানে উভয় হিমালয় এবং মধ্য ভারতীয় মালভূমি অঞ্চলর জীবজাতিঙ্কর সমরূপ দেখিবা মিলি থাকে। তেবে শ্রোতাবন্ধু, এই পর্বতাঞ্চল মহেন্দ্র তনয়া নামে 2টি নদী এবং অন্য কতটি ছোট ছোট নদীর উৎপত্তি স্থল। গিরিশৃঙ্গ মানঙ্করে অনেক মন্দির মান রহিছে। এই মহেন্দ্রগিরি পর্বতমালার শিখরের স্থাপিত হয়েছে পরশুরামঙ্কর প্রতিমূর্তি। এখানে তাঁকর আবির্ভাব হওয়া এবং এহা তাঁকর তপস্যা স্থলী বলে লোকে বিশ্বাস করিথান্তি এবং শিবরাত্রি অবসরে এখানে অনুষ্ঠিত মহোৎসবকু বহু পর্যটক মানঙ্কর সমাগম হইথায়। তেবে শ্রোতাবন্ধু, এর পৌরাণিক মহত্বকু গুরুত্ব দেই আমার ওড়িশা সরকার সম্প্রতি গিরিশৃঙ্গ পর্যন্ত সুন্দর রাস্তা এবং সেঠারে অবস্থান নিমন্তে কুটির

কর্মরহিতা বিপ্রকুমার গগত ভারেজিয়া ভত্র বিরোধিনী পররতা পিতা পুত্র দোষিণাম হা কষ্টং খলু বর্তত কলিযুগে ধন্য নরাজ মৃতা। ধর্মর অবক্ষয় তপস্যার বিঘ্ন সত্য মিলিবা কষ্ট ধর্ম কু যে মানে আদরলে তাঙ্ক উপরে অত্যাচার হচ্ছে দ্বিজ যে বেদাভ্যাসের রত থাকে সে লোভী সে অসম্মানিত নারীর কথায় পুরুষ পরিচালিত এবে হচ্ছে পৃথিবী বীরশূন্য হয়ে যাচ্ছে আগর যুদ্ধ বর্তমান যুদ্ধ আকাশ পাতাল পার্থক্য যেত সেটি দ্বিজ মানে লোভী হচ্ছেন এবং নিচা মহতাঙ্গতা উচ্চস্থান ব্যক্তি যে কি রয়েছে তার কার্যকলাপ ক্ষমতার কার্যকলাপ এভাবে হচ্ছে অশোভনীয় ভাষা শুনবা মধ্যে বেড়ে সময় তো আসি যাচ্ছে এবং ভূপাল নিজ ধর্ম কর্মরহিতা রাজতন্ত্র সে লেখা হয়েছিল গণতন্ত্র তদ্বত ঠিক সেইভাবে এবং বিপ্র ব্রাহ্মণ কুমার্গে পরিচালিত ভার্যা মধ্য স্বামীর বিরোধিনী স্বামী মধ্য স্ত্রীর বিরোধী এবং পিতা মধ্য পুত্রর বিরোধী এণু কুহযাইছে হা কষ্টম কি দুঃখ ইয়ে কলিযুগের সে মরি যাও সে তরি যাচ্ছি না আজ্ঞা আকু পছন্দ কলে নেই কলিযুগ রক্ষা বাট অছি কলিরে মুক্তি বাট অছি নাম হি সার রত্নাকর গর্গপটু রামায়ণ কহিলে পারি হেবু যেবে মন ভবস।

শ্রোতা বন্ধু, এতবেলা যা কার্যক্রম রিলে করে শুনাইল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা। শ্রোতা বন্ধু, আরম্ভ করছু একক হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আজ এতে শুণন্তু কভি অলবিদা না কেনা কথাচিত্রর কিছু গীত।